0: পয়েন্ট ইন টাইম
1: আমি সুকান্তর কথায় বিশ্বাস করি, আদিম হিংস মানবিকতার।
0: মমতা ব্যানার্জি'স কোট, ইউ নো, পোয়েট সুকান্তোস সাম অফ দ্য লাইন্স অ্যাট দিস পয়েন্ট ইন টাইম।
1: আদিম হিংস মানবিকতার, আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানের বুকে চিতা আমি তুলবই। সেটা মানুষের চিতা নয়, সেটা গণতন্ত্র যারা হত্যা করছে, লোকতন্ত্র যারা হত্যা করছে, দলগুলোর অস্তিত্ব যারা কেড়ে নিচ্ছে, তারা জানে না।
0: Those are killing the democracy. They will not be free. They will be punished. In very few days to come, you would see Delhi will be finished.
1: অনেকদিন বাদে আপনাদের সাথে মিট করলাম, সবাইকে বিশ্বকর্মা পূজোর শুভেচ্ছা জানাই।
0: It's been a long time after that I am meeting with you media persons. I doesn't get time nowadays to meet you because for in each passing day I have to meet at least 2000 workers at my residence Delhi.
1: সবাই কি ঠেট করে মাথা মতো পড়তে চায়, কিন্তু ওরা জানে না আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের আইকন মনে করি, স্বামী বিবেকানন্দ।
0: What we see that they want to bow down every media persons or media houses by threatening them.
1: The mind is without fear and the head is empty. চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। আজকে শিকল পরিয়ে রাখছে। আর একটা কথা বলি, আর একটা রবীন্দ্রনাথের কবিতা, শিকল পড়া ছল মোদের, এই শিকল পড়া ছল, এই শিকল পরে শিকল তোদের করব বিকল।
0: এন্ড নজরুল সাম অফ দ্য লাইটস।
1: খুব তাড়াতাড়ি তোমরা যাবে, আর যেদিন যাবে সেদিন দেখবে দেশের মানুষ স্বাধীনতা পাবে। এখন স্বাধীন থেকেও আমরা পরাধীন হয়ে গেছি। আজ আমরা পরাধীনতায় সবচেয়ে বেশি
0: Those days are not far when these people will go and people of India would enjoy the real independence. Freedom for India is coming ahead very soon.
1: আমি এটুকু বলে আপনাদের সবাইকে বলবো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমি নিজের নামটা তো বলতে পারি না, মামাটি মানুষ জিন্দাবাদ, জয় বাংলা জিন্দাবাদ।
0: I want to conclude my statement by saying that All India Trinamool Congress Jindabad, Mamati Manu Jindabad.
1: It was decided earlier within ourselves, but Congress was not aware. For Rajinagar, we'll decide later on and then we will let you know. ওখানে কে যাবে না যাবে সেটা পরে আমরা ঠিক করবো, এটা এখনো দেরি আছে। এসব কিছু বলবেন না, কারণ এটা আগেই ঠিক ছিল। ওকে,
2: মাই কল। So that was Mamata Banerjee's presser where she's announced a pact with Congress, and she also said that I spoke with Rahul Gandhi yesterday, and she also lashed out at the Bharatiya Janata Party, calling them that they have forged all kind of votes that has taken place in the past. I want to go across to my colleague Ritik, who has been translating that speech of Mamata Banerjee. Ritik, give us some of the key points of Mamata Banerjee's speech so far. She's announced a pact with the Congress Party and also said that I spoke with Rahul Gandhi yesterday. Today, and all this at a time when her contestant from Nandigram has also backed out.
0: Definitely, very major political development is happening in Bengal. Just a short while from now, what we are given to understand that Sanchita Pradhan De, Trinamool Congress backed, Mamata Banerjee's candidate. She has withdrawn her candidature from Nandigram seats. Remember, yesterday, last evening, we are being told that she met Chief Minister Shubhendu Adhikari in Kolkata's Maidan area. And that also gives a sense that something is cooking behind that, but so far the political turnout is concerned. We are given to understand by Mamata Banerjee herself after this biggest debacle.